0: নেকি নেল সুনতান নেলকে কুলা টাটকায় না আর তীর কোয়া ইমিত কুলি
1: চিয়ে আবেন্দ ময়ম পড়তনে চিয়ে সারে কি কমনিয়া গুনয় বটায়ন্ডে তুই হতুপা সিনুয়া আবেন কুলা আর বিনা আর বিন এনে সরংতনা টাটকা তান্ডি উত্তরং জিনে চিয়াচি গোচি গুন আইন ছুটেগে হোকুমা মেনুরা কটু কিয়া আবেন মাপে রসিকেতনে তা উনং বিন বাহলা তা আড়ি রাসা
2: বামন বা উত্তর হো গিয়া রাসা দিও মাসা হো গিয়া জুকা জপাতে উজু মে
0: কুলা জুলেন
2: নেলিম
0: জুলাতে আরসি অলকে বারান্ডি কুলেকে দুবেইতেনে
2: নেলকিয়েম নি তো রাজা তা আলিং ইডিয়ে আম নেলকেতে আলিন রাসায়না চিয়াচি আলিন রেঙ্গে তেলিং কাইলে কেনে না তো আলিঞে লাই হোঁ ডুমসেঙ গিয়া নেকা নেগ্রে ওকোয় চাং কায় রাসকেও কাজিম না আলিং মোড়িয়া গান্ডা সুতেডেলিং গতম তুমিংরে যা বোগিদা চিত্রি রিয়া রাসমা তালিং পাইরো তেন চিনেচি দটামালিং লেটাসি কাতাড়া রাজা রাসমা চিতান উতেরুয়া বগসিসে এমালিঞে পাউটি হন বুড়ি জেকেকু পোটা উতেরুয়া নেকাতে আলিঞে রাসা রাসিকে এনেজ সেরেং দো সমজায়নাম দোবা আলঙা লসিপ কুপার চিমি নিবিল আর সালাঙ্গি গিয়া সাবি মিয়া
0: দোবা লেম লেন সাত তাত কুলে রেগে লুলুন লু গে মেডা কাটা কুলে আরসি রে কুলে উজেন তান লেখা নেলকি বুয়ুট বগল তাইয়া পুলু বা লেখা মেট কেডা দোবা রেগে মেট তাডা চিতান সাহেব চিতান লাতার সাহেব লাতারে না দোবা পারে বু টুঙ্কি মিটা কাটা বারান
1: আউরি আউরি
2: চিকেন আউরি আউরি রেঙ্গে তুম তাতাঙা রেঙ্গিয়া জিতান হাগা পাগা বাংকুয়া
1: আউরি আউরি জিকা আয়ুম লেবেন
2: কাজিম কাজিম সিকড়াগে কার দলিং সিকা উতির মিয়া
1: ও সিম্বুঙ্গা কি তরং দোয়া দা কেটিং হা মো কোগে বাগে কেটিংয়া আক্রিং কেটিংয়া কা লেকা হোকো জংকেতগে তুরং আবিন রাজা বক্সিসতে চিতানিং ইদিবিনা ইঞা আকড়ারে জমকেন হোক বিতি রাখা কেনা দাই দাই দিজম বেন ইং বগেতাই বেন
2: ও কোন রিয়াম রাখা তাড়া আমা মুরুই উরুমেলিং মে সঙ্গে থেকে গাড়ি কাবু গিয়ে
0: কুলে বড়তে লুচু পুচু চাবাতান চুপুইয়া আয়ার তাটকিঞে কুলা আয়ার আয়ার তায়ামরে বারান্ডি চানাম উত্তরে দোবা কো সেন তাড়া কুলে সাহে সাহেতে নেলে কাকিং তেনে এটা পাকিং মেন্ডরদিং নিরে মেনেতনা হনা মেন্দ বারান্ডিও উসিয়ার কুলে জপার গে সেন তাড়া আকারা বিটায় না উকম তার কি যাও গে জমকুয়া তোড়া নতায়তে উদ্বকিং তেনে আকারারে সোনা চাঁদি ওকো জমাকাত্তিয়া ইনকো ইনকোয়া সোনা কো চাঁদি কো ওকয় তো আতার মুরকি কিনি ইজম কেডা ওকয় টাকা সকমাকানি ইজম কেডা এন চাঁদি কো সোনা কো ইনতা নেলকেত দোবাডো বারান্দি কিয়া মেন এ উতরিয়া না বারান্দি সোনা সোনা কো হাউর কেডা ভুজড়ে কেডা ঘেন্টে কেডা দোবা তো বড়তে কুলপেরগে মেডা কাডা কুলো দোবারগে মেডা কেনা বারো জিকেল কি নেপেলতানা নিও বড়োয়তনা ইনিও বড়োয়তনা দোবাদো কুলেপ মেডা কাডে টাকা তারা হাউরি তান দো জাংকো মানে হাউর মিডিতেনা এলিকাতে আয়ো হাউর উন্ডি কিডা ইমিতে
2: আতিয়া ডোনাং দোবা নেনায়তে তো ওঁডোগে ইমালাঙা সাবি মিয়া
0: আলাম বগিয়া আলাম বগিয়া মারা মারা মারা কুলা আচ্চালিতে চুমুন তেন হড়কি লিখা নিরিয়ে না কুচ কুজুক কুলে নিরতে না ইমিতে বারান্দি
2: সাব্বিমে আল্লাম পাকিয়ে সাব্বিমে সাব্বিমে সব কম সাবির আল্লাম পাকির না আকুয়া
0: কুলে হেতাকে কাহে তাকেনতে জাপিত তেনকে নিরিয়ে না আখিং কুলে অতং অতং বুর বুর ভিতর রেখিং বলোয় না আকা মাকা বীরকু তালারে কিং আডিয়া না ওরামা বানো বড়োকে মারাং বীর দো হরিং ওরাও বানো ᱠᱤᱱ ᱟᱠᱟᱫ ᱟᱸᱫᱟ ᱪᱟᱵᱟᱭᱮᱱᱟ ᱤᱱᱤᱛᱮ ᱢᱤᱭᱟᱹᱱ ᱢᱟᱨᱟᱝ ᱞᱮᱠᱟᱱ ᱫᱟᱨᱩ ᱠᱤᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱮᱱ ᱫᱟᱨᱩ ᱨᱮ ᱠᱤᱱ ᱩᱲᱩ ᱩᱛᱱᱟᱹ ᱠᱤᱱ ᱮᱱ ᱫᱟᱨᱩ ᱨᱮᱞᱟᱝ ᱫᱮᱜᱼᱟ ᱮᱱ ᱫᱟᱨᱩ ᱨᱮᱠᱤᱱ ᱫᱮᱜᱼᱟᱱ ᱢᱚᱴᱚᱨ ᱠᱚᱠᱤᱱ ᱨᱟᱠᱟᱵ ᱠᱮᱫ ᱫᱚᱵᱟᱨᱮ ᱫᱟᱨᱩ ᱠᱚᱠᱤᱱ ᱮᱢ ᱨᱤᱠᱟᱹ ᱠᱮᱫᱟ ᱱᱟᱜ ᱫᱚ ᱱᱤᱛ ᱟᱸᱜᱚᱜ ᱛᱮᱭᱟᱜ ᱠᱤᱱ ᱧᱮᱞ ᱚᱨᱟ ᱛᱟᱱᱟ ᱤᱱᱤᱛᱮ ᱴᱷᱤᱠ ᱛᱟᱞᱟ ᱧᱤᱫᱟᱹ ᱛᱟᱭᱚᱢ ᱠᱩᱞᱟᱹ ᱠᱚ ᱮᱱ ᱫᱟᱨᱩ ᱛᱮ ᱠᱚ ᱦᱤᱡᱩᱜ ᱤᱱᱟᱹ ᱱᱮᱯᱟ ᱮᱱᱯᱟᱭᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱩᱞᱟᱹ ᱠᱚ ᱮᱱ ᱫᱟᱨᱩ ᱥᱩᱵᱷᱟᱹ ᱨᱮᱠᱚ ᱫᱩᱵᱤᱭᱮᱱᱟ ᱤᱱᱤᱛᱮ ᱥᱤᱢ ᱠᱩᱞᱟᱹ ᱦᱤᱡᱩᱜ ᱞᱮᱱ ᱛᱟᱞᱟᱨᱮ ᱫᱩᱵᱤᱭᱮᱱᱟ ᱠᱩᱞᱟᱹ ᱠᱚ ᱤᱯᱟᱱ ᱫᱟᱯᱟᱭ ᱥᱟᱸᱜᱟᱨ ᱡᱤᱞᱩ ᱢᱤᱰᱚ ᱢᱤᱰᱚ ᱛᱮᱠᱚ ᱮᱢᱟᱭ ᱛᱤᱱᱟᱹ ᱚᱠᱚᱭ ᱫᱚ ᱥᱮᱛᱟ ᱡᱤᱞᱩ ᱟᱹᱜᱩ ᱠᱮᱫᱟ ᱚᱠᱚᱭ ᱩᱨᱤ ᱡᱤᱞᱩ ᱟᱹᱜᱩ ᱛᱮᱫᱮ ᱚᱠᱚᱭ ᱠᱮᱲᱟ ᱡᱤᱞᱩ ᱟᱹᱜᱩ ᱛᱮᱫᱮ ᱚᱠᱚᱭ ᱚᱠᱚᱭ ᱫᱚ ᱥᱚᱭᱟ ᱡᱤᱞᱩ ᱠᱚ ᱟᱹᱜᱩ ᱛᱮᱫᱮ ᱚᱠᱚᱭ ᱫᱚ ᱡᱟᱝ ᱥᱩᱢᱟᱹᱞᱮ ᱟᱹᱜᱩ ᱛᱮᱫᱮ ᱨᱟᱡᱟ ᱠᱩᱞᱟᱹ ᱦᱟᱲᱟᱯ ᱠᱮ ᱦᱟᱲᱟᱯ ᱠᱮ ᱤᱱᱟᱹ ᱠᱚ ᱡᱚᱢᱮ ᱛᱟᱱᱟ ᱤᱢᱤᱛᱮ
3: ᱪᱮ ᱟᱢᱫᱚᱢ ᱡᱚᱢ ᱤᱥᱮ ᱢᱟᱥᱚᱣᱟ ᱠᱮᱱᱮ ᱚᱯᱚ ᱚᱯᱚ ᱮᱛᱱᱟᱢ ᱚᱠᱚᱨᱮ ᱟᱹᱧᱟᱹ ᱞᱟᱹᱜᱤᱫ ᱪᱤᱱᱟ ᱢᱟᱹᱛ ᱨᱮ
1: ᱨᱟᱡᱟ ᱜᱚᱢᱠᱮ ᱨᱟᱡᱟ ᱜᱚᱢᱠᱮ ᱟᱵᱚ ᱵᱤᱨ ᱨᱮ ᱵᱟᱨᱚ ᱦᱚᱸ ᱦᱤᱡᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱤᱭᱟᱹᱨ ᱠᱩᱞᱟᱹ ᱫᱚᱠᱤᱱ ᱥᱟᱯᱛᱟᱭᱟ ᱤᱧ ᱧᱮᱞ ᱠᱮᱫ ᱛᱮ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱛᱮᱠᱤᱱ ᱥᱩᱱᱫᱚᱨ ᱜᱟᱭᱱᱟ ᱟᱨ ᱠᱤᱱ ᱢᱮᱛᱟᱧ ᱛᱟᱱᱟ ᱟᱢ ᱫᱚᱞᱤᱧ ᱡᱚᱢ ᱢᱮᱭᱟ ᱱᱤᱭᱟᱹ ᱫᱚ ᱨᱟᱡᱟ ᱛᱟᱜ ᱞᱤᱧ ᱤᱫᱤᱭᱟ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱤᱱᱟᱹᱧ ᱜᱚᱢᱠᱮ ᱨᱟᱡᱟ ᱡᱤᱵᱚᱱ ᱚᱴᱟᱭᱱᱟ ᱦᱟᱠᱟᱞ ᱱᱟᱹᱧ ᱜᱚᱢᱠᱮ ᱤᱧᱟᱹᱜ ᱞᱚᱥᱤᱵ ᱠᱚᱯᱟᱲ ᱜᱤᱪᱤ ᱥᱟᱨᱮᱜ ᱠᱟᱱ ᱡᱚᱢ ᱥᱟᱠᱟᱢ ᱜᱮ ᱛᱩᱨᱟᱹᱝ ᱥᱟᱨᱮᱜ ᱠᱟᱱ ᱵᱟᱱᱛᱮ ᱨᱮᱫᱚ ᱠᱟᱯᱮ ᱧᱮᱞ ᱠᱟᱹᱰᱤᱧᱟ ᱦᱩᱱᱟᱹᱝ
3: ᱠᱷᱚᱵᱚᱨᱫᱟᱨ ᱥᱤᱢᱮᱱ ᱟᱞᱚᱢ ᱯᱟᱨᱚᱢᱮᱭᱟ ᱟᱹᱧ ᱟᱞᱚᱢ ᱢᱤᱛᱩᱧᱮ ᱠᱩᱞᱮᱢ ᱵᱟᱭᱤ ᱠᱟᱱᱟ ᱟᱨᱮ ᱠᱩᱞᱮᱥᱣᱟᱱ ᱱᱟᱢ ᱠᱤ ᱨᱮᱜᱮ ᱥᱟᱱᱟᱢ ᱡᱚᱱᱛᱩ ᱪᱤᱱᱟ ᱦᱚ ᱥᱟᱱᱛᱮ ᱠᱚᱪᱟᱨ ᱠᱚ ᱩᱠᱩᱱᱮ ᱡᱩᱞᱮ ᱪᱤ ᱤᱴᱩᱞᱮ ᱨᱮᱠᱚ ᱤ ᱩᱛᱮᱨᱮᱭᱟ ᱨᱤᱡᱮ ᱠᱚ ᱡᱚᱯᱮᱭᱟ ᱛᱟᱜᱚᱭ ᱯᱷᱚᱴᱟᱞ ᱱᱟᱢ ᱠᱟᱡᱤ ᱤᱛᱱᱟᱢ ᱯᱷᱟᱣᱴᱤ ᱜᱤᱭᱩ ᱢᱤᱭᱩ ᱠᱤᱰᱟ ᱟᱛᱚᱢ ᱩᱛᱨᱮᱱ ᱢᱮ ᱱᱮᱱᱯᱩᱨ ᱛᱟᱨᱯᱩᱨ ᱯᱮᱯᱩᱨ ᱨᱮᱛ ᱡᱟᱠᱮ ᱟᱧᱮᱢ ᱢᱮᱛᱚ ᱠᱟᱪᱤᱭᱮ ᱟᱯᱮ ᱠᱩᱞᱮ ᱯᱮ ᱡᱚᱱᱚᱢ ᱠᱟᱱᱟ ᱱᱤᱢᱤᱛᱮᱱ ᱱᱚᱡᱚᱨ ᱯᱮᱴᱚᱭᱮᱱᱟ ᱯᱤᱲᱮ ᱠᱤᱰᱟ ᱯᱮ ᱪᱤᱲᱮᱣ ᱟᱯᱮ ᱠᱩᱞᱮ ᱱᱩᱛᱩᱢ ᱦᱟᱥᱟ ᱨᱮᱯᱮ ᱢᱤᱥᱮ ᱠᱤᱰᱟ ᱦᱩᱥᱤᱭᱟᱨ ᱪᱮ ᱛᱟᱦᱚᱱ ᱯᱮ ᱤᱧ ᱥᱤᱝ ᱵᱤᱨ ᱨᱮᱱ ᱠᱩᱞᱮ ᱠᱩᱞᱮ ᱠᱚᱨᱮᱱ ᱨᱟᱡᱟ ᱫᱩᱨᱮᱱ
4: ᱟᱸᱫᱮᱜᱚ ᱡᱟᱨᱤ ᱡᱟᱠᱟᱰᱩᱣᱟ
3: ᱱᱮᱱ ᱵᱚᱨᱚ ᱞᱩᱢᱵᱩᱫ ᱰᱚᱰᱨᱚ ᱠᱩᱞᱮ ᱠᱚ ᱤᱛᱤᱝ ᱠᱚᱢᱮ ᱠᱤᱪᱞᱤ ᱠᱚᱢᱮ ᱮᱥᱩ ᱠᱚ ᱵᱚᱭᱨᱟ ᱠᱟᱱᱟ ᱱᱮᱠᱚ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮ ᱜᱚᱴᱟ ᱵᱤᱨ ᱥᱟᱸᱜᱟ ᱨᱮᱯᱮ ᱩᱴᱤ ᱩᱴᱤ ᱜᱚᱴᱟ ᱢᱩᱞᱤ ᱵᱩᱫᱽᱫᱮᱱ ᱢᱩᱛᱤ ᱦᱟᱥᱟ ᱵᱩ ᱡᱟᱠᱮ ᱯᱩᱴᱮᱢ ᱱᱟᱢᱠᱤᱱ ᱯᱮ ᱦᱚᱯᱮ ᱵᱚᱨᱚᱛᱮᱭᱟ ᱠᱟᱪᱤᱭᱮ
4: ᱱᱮᱥᱠᱟᱱ ᱥᱤᱝ ᱨᱟᱡᱟ ᱦᱟᱝᱜᱟᱨ ᱦᱟᱝᱜᱟᱨ ᱠᱟᱱᱟ ᱠᱩᱢ ᱠᱤᱱᱫᱟᱨ ᱥᱚᱨᱫᱟᱨ ᱠᱚ ᱜᱚᱸᱰᱟᱭ ᱠᱚ ᱥᱟᱨᱥᱟᱱᱰᱤ ᱠᱚ ᱥᱟᱱᱟᱢ ᱯᱮ ᱟᱸᱫᱮᱭᱚ ᱛᱟᱱᱟ ᱮᱱ ᱞᱩᱢᱵᱩ ᱴᱟᱭᱨᱩ ᱠᱩᱞᱮ ᱤᱫᱤ ᱠᱤᱛᱮ ᱜᱚᱴᱟ ᱵᱤᱨ ᱛᱟᱞᱚᱢ ᱮᱯᱮ ᱮᱱ ᱦᱚ ᱠᱤᱱ ᱱᱟᱢ ᱚᱪᱚ ᱠᱤᱱ ᱯᱮ ᱡᱩᱫᱤ ᱫᱩᱭᱟ ᱫᱟᱭ ᱟᱯᱮ ᱮᱱ ᱨᱮᱫᱚ ᱢᱩᱱᱰᱮ ᱠᱟᱯᱤ ᱨᱟᱢᱚᱣᱟ ᱛᱟᱨᱩ ᱡᱩᱫᱤ ᱮᱱ ᱦᱚ ᱠᱤᱱ ᱮ ᱫᱟᱱᱟᱝ ᱠᱤᱱ ᱮ ᱮᱱ ᱨᱮᱫᱚ ᱚᱭ ᱯᱩᱝᱜᱟ ᱠᱤ ᱠᱩᱞᱮ ᱨᱟᱡᱟ ᱠᱟᱴᱟ ᱞᱚᱴᱚᱝ ᱨᱮ ᱫᱟᱨᱟ ᱠᱤ ᱯᱮ
3: ᱵᱚᱨᱚ ᱨᱩᱵᱩ ᱠᱩᱞ ᱛᱟᱨᱩ ᱠᱩᱞᱮ ᱟᱢᱟ ᱫᱤ ᱛᱟᱞᱮᱢ ᱫᱤᱠ ᱫᱤᱠᱤ ᱠᱟᱪᱤᱭᱮ ᱟᱡ ᱩᱥᱩᱨ ᱠᱟᱹᱲᱤᱧᱮ ᱠᱮ ᱥᱮᱱᱟ ᱱᱤᱛᱟᱹᱝ ᱟᱢ ᱟᱢᱟᱜ ᱛᱟᱛᱟᱢ ᱡᱤᱵ ᱛᱮᱠᱚ ᱩᱰᱩᱜ ᱵᱤᱴᱟᱠᱚᱢ ᱥᱟᱭ ᱫᱤ ᱢᱮᱞᱟᱝ ᱱᱤᱢᱤᱛᱟᱹᱝ ᱟᱢ ᱠᱩᱞᱮᱢ ᱵᱟᱭ ᱠᱤᱱ ᱠᱟᱪᱤᱭᱮ ᱮᱱ ᱦᱚ ᱠᱤᱱ ᱩᱫᱩᱯ ᱠᱤᱱ ᱢᱮ ᱚᱠᱚᱱ ᱦᱚᱸ ᱯᱩᱨᱟᱹ ᱯᱮ ᱛᱩᱝᱟ ᱤᱱᱟᱹ ᱜᱟᱭᱟᱨ ᱫᱚ ᱩᱫᱩᱵᱤᱢ ᱟᱭᱟ ᱦᱚᱱ ᱵᱩᱲᱤ ᱡᱤᱭᱟ ᱛᱟᱛᱟ ᱛᱮ ᱛᱮᱠᱚ ᱟᱹᱧ ᱥᱟᱢᱵᱤᱱ ᱥᱟᱯᱟᱭ ᱩᱛᱟᱹᱨ ᱨᱮᱸᱜᱟ ᱠᱚᱣᱟ ᱩᱠᱩ ᱨᱮᱠᱤᱱ ᱟᱸᱡᱟ ᱩᱫᱩᱵᱟᱹᱧ ᱢᱮ
0: ᱤᱢᱤᱛᱟ ᱫᱚᱵᱟ ᱵᱟᱨᱟᱱᱰᱮ ᱠᱤᱱ ᱵᱚᱸᱜᱟ ᱥᱚᱥᱚᱱ ᱛᱮᱱᱟ ᱫᱚᱵᱟ ᱮᱱ ᱫᱟᱨᱩ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱵᱚᱨᱚᱛᱮ ᱨᱩᱠᱩ ᱛᱮᱱᱟ ᱦᱮᱠᱮᱨ ᱯᱮᱠᱮᱨ ᱪᱟᱵᱟᱭᱮᱱᱟ ᱫᱚᱵᱟ ᱛᱤ ᱠᱟᱴᱟ ᱥᱮᱸᱜᱮᱨ ᱩᱛᱟᱹᱨᱮᱱᱟ ᱤᱢᱤᱛᱮ ᱟᱭᱟ ᱢᱚᱴᱚᱨᱤ ᱯᱚᱪᱟ ᱠᱮᱫᱟ ᱢᱚᱴᱚᱨᱤ ᱤᱭᱩᱭᱱᱟ ᱛᱟᱞᱟᱨᱮ ᱫᱩᱵᱟᱹ ᱠᱟᱱ ᱥᱤᱝ ᱠᱩᱞᱟᱹ ᱵᱚ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱤᱭᱩᱭᱱᱟ ᱥᱤᱝ ᱠᱩᱞᱟᱹ ᱠᱟᱴᱠᱟᱨᱮ ᱵᱮᱴᱤᱝ ᱮᱱᱟ ᱤᱴ ᱵᱩᱞᱤ ᱛᱚᱵᱮᱭᱮᱱᱟ ᱤᱢᱤᱛᱮ ᱫᱚᱵᱟ ᱯᱚᱪᱟ ᱦᱩᱭᱮᱱᱟ ᱪᱮᱛᱟᱱᱟᱭᱛᱮ ᱫᱚᱵᱟ ᱤᱭᱩᱭᱱᱟ ᱮᱱ ᱵᱟᱹᱴᱤ ᱠᱟᱱ ᱠᱩᱞᱟᱹ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱫᱟᱹᱲ ᱠᱤᱱᱟ ᱥᱤᱝ ᱠᱩᱞᱟᱹ ᱢᱮᱱᱮ ᱛᱟᱱᱟ ᱱᱟ ᱟᱫᱚ ᱥᱟᱵ ᱜᱟᱹᱰᱤᱧ ᱜᱮ ᱯᱚᱪᱟ ᱫᱚ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱛᱟᱨᱩ ᱠᱩᱞᱟᱹ ᱮᱢᱤᱛᱮ ᱵᱚᱨᱚᱥᱤᱠᱟ ᱟᱠᱟᱱ ᱜᱮ ᱟᱭᱨᱮ ᱛᱮᱜᱮ ᱤᱱᱤ ᱠᱟᱴ ᱠᱟᱨᱮ ᱟᱭᱞᱮᱭᱟᱱᱟ ᱥᱟᱢᱱᱟᱝ ᱯᱟᱨᱮ ᱠᱩᱝᱠᱩᱞᱟᱹ ᱛᱤᱸᱜᱩ ᱠᱟᱱᱟ ᱮᱱᱤ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱤᱭᱩ ᱤᱱᱟᱹ ᱠᱩᱝᱠᱩᱞᱟᱹ ᱠᱟᱭ ᱥᱚᱢᱡᱷᱟᱣᱮᱱ ᱤᱱᱤ ᱩᱡᱤᱭᱟᱱᱟ ಉಜಿ ಅಂದ್ರೆ ಕಿಂದರ್ ಕುಲ ರೇಟೋ ಏನ ಕಿಂದರ್ ಕುಲ ಬಟ್ಟಿತವೆ ಏನ ಏನಿ ಊಟ ಅಂತ ಉಜ್ತವೆ ಅಂತನ ಆಯ್ರ ಪಾರೆ ದಾಂಡ ಕುಲಿಟೈಕಿನ ದಾಂಡ ಕುಲ ತಕೋಬಿ ಏನ ತಾಂಡ ಕುಲ ಇದ್ ಬಿಳಿತವೆ ಏನ ಆಯ್ರ ಪಾ ತುಯು ಟೋಕಿಯ ತುಯು ನಿರಿಯನ ಚೊಲ್ಲಂಗ್ ತನ್ಗೆ ಸಿಂಗ್ ಕುಲ ಇಮಿತ ದುಬಚಿತನ ಐತೆ ಕೊಂಟಾಯನೈತೆ ಪೋಚಾಯನ ಪೋಚಾಯನೈತೆ ಆಯ್ಲಿಯನ ರೂಂಗ್ ನೈ ಜುಂಬಾ ಬಿತ್ತರೆ ಇವು ಇನ ರೂಂಗ್ ನೈತೆ ಮಾಯಾಂಗ್ರೆ ತೊಲೆಯನ ಚಿತಾನ್ ಕಟಕಿಂಗ್ ಚಿತಾನ ಕನ ಆರ್ ಕಟಕಿಂಗ್ ಒತ್ತೆ ಕಾಯತಗ ಬಿಟ್ಟ ಆಯ್ತನ ಪದ ಪದ ಆಯ್ತನ ನೆಲೆ ಕತೆ ಕುಲ ಪದ ಪದತೆ ಇಯು ಇಯುತೆ ಸೆಂಗರಿಂಗಾಯನ ನೆಲೆಕ ನೆಲೆಕತೆ ಮೇಲ್ ರಬ ಲಗತಿಂಗ್ ಸುಮಾರಿಗೆ ಕುಲೆಕೋ ಸಬ್ಬಿನ್ ಕು ನಿಪಾ ತಿರ್ಪಾ ಚಬಾಯನ ಒಕ್ಕೊ ನೀ ಕೊನ್ಪಾ ನೀರಿನ ಒಕ್ಕೊ ಕೊನ್ಪಾ ನೀರಿನ ಒಕ್ಕೊಂತ ನಿರ್ತಿನಿ ನಾವು ಕಕವಾದಾಕಿದ ಕುಲೆಕು ನೆಲೆಕತೆ ಸನಾಮ್ ಕೊ ತೋಳ ತೋಳ ಚಬಾಯನ ಕುಲೆಕು ಆ ಇಂತಾರ ಮಿಯ ಜಿಕಿಲ್ ಬಾಂಕೊರಿಂಗ ನಿಕತೆ ಲುಂಬುಡ್ ರಜ ತಿರುಕಲ್ ಕಹಾನಿ ಚಬಾವತನ
5: ಐಮತನ್ ತೈಕ್ನಬು ಪಿರ್ಕೆಲ್ ಲುಂಬುಡ್ ರಜ ಒಕೊನ್ರೆ ಒಲ್ತ್ರಾಕಿನ್ ರೆಂಗೋ ಬಿರುಳಿತಿಕಿ ಎಂದು ಹೋ ಅಕಡ ಇಮ್ತೆನ್ ಸನಾಮ ಹಾಗಾಂಡೋ ಮಿಸಿಕೊ ತಿಸಿಯ ಕುರುಡುರುಕೋ ಚಿಲ್ಕೆಬು ಚಿರ್ಗಿಲ್ ಕಿಡ ನಿನಕು ನಿಕೋಳ್ ಸಕಂ ಕೊತೆ ಜುಳುರ್ತಿಬು ಒಲ್ಕುಲಿಯ ನಿಕೋಳ್ ಸಕಂ ಕೊ ಒಲ್ಕುಳಿತಿಯ ಡೊಗೊರ್ ಕುದು ಆಕಾಶವಾಣಿ ದ್ವಾರ ಕೇಂದ್ರ ನಿರ್ದೇಶಕ ಆಕಾಶವಾಣಿ ಚಾಯ್ ವಾಸ ಪಿನ್ ಕೋಡ್ ರಿಲ್ ಪಿ ಪಿ ಬರ್ಗುಲ್ ಮೀರ್ರೆ ಎಂದು ಮಾರ್ ಸನಾಮ ಹಾಗಾಂಡೋ ಮಿಸಿಕೋ ತಿಸಿಯ ಕುರುಡುರುಕೋ ನಿಂತಾರ್ಗಿಬು ಬಗುಡಿತೆಯೇ ಮರ್ ಸೆನೋ ಸೆನೋತೆ ಅಲಿಂಗ್ ಜಗನ್ನಾಥ ಸಪಾಯತೆ ತುಂಡ್ರಿಯ ಸನಾಮ್ ಕೋ ಸಿವಿಲ್ ಜುಹಾರ್.